0: handuma fulu netuma Allah irada kurvi ichemenwi hama kashwarun faalu egimwa khantakai vanghana egimwa khanta ekalaange denodigim vete
1: wanu yassiruka lil yusra
0: adi faseha egimwa maga timan raskalaange kalege fa nattaka magu fahi kodiva hushime
1: فذكر إن نفعت الذكرى
0: فهي هندما كدنو منفا قرانما خليق فانو ايورنن هندما كدواشي
1: سيذكر من يخشى
0: الله بيروتوا ميها هندما كن اولينتي
1: ويتجنبها الأشقى
0: আদি আবাজ্য বেরখং এম্মে বড় মিহা একমুন দুরহলিওয়ানতে
1: আল্লাযী ইয়াসলান নারাল কুবরা
0: এমিহাই বড় বেগিমবা নরকে বন্নানে এমিহকে
1: তুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহিয়া
0: দেন এমিহা কোইতাঙ্গা মারে বিষ্ণুওয়ানে আদি আরাম হরি দিনমকুন নুয়েস দিরেনে মে
1: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
0: كافر كمن طاهر ادي اميها گه ویر رسکلاں گه اسم فل ہندمکو نماز کھلا میها کامیاب وجکن کشورے

0: ফান মিরাসুগা হুন্নওয়া হাল মিরা এ বহি মক্কা গন্দেবা হুয়া ওয়াহী কুরবমে
1: ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ
0: আদি উফং কুরি মিহা আই হে নায় উফং বিহা বয়কু গন্দেবমে এ বহি আদম গে ফান আই আদম গে দরিনে
1: লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ
0: হামাকাশ্বরুং তিমন রাসকালাঙ্গে ইনসানা হদ্দবা ওয়ারু বলি উমায় গদ মসক্কতুগে তেরে লেভিমে
1: আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ
0: একাকুয়েস এ ইনসানা গমচ্চা বার হিংগুমা কুলদান ভেগেন ওয়ানে কমং এনা হি কুরনি হিজে
1: ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা
0: এনা বুনতে গিনা বেগম বা মুদা তিমং খরদ কুন নেত কুফিমে
1: আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ
0: একাকুয়েস এনা নুদকে খমং এনা হি কুরনি হিজে

0: handuma fulun etuma Allah irada kurvi ichemenuvi hama kashwarun faal wegimwa khanta kai wanghana wegimwa khanta ekalaange denodigim vete
1: wa nu yassiruka lil yusra
0: adi faseha wegimwa maga timan raskalaange kalege fa nattaka magu fahiko devwa hushime
1: فذكر إن نفعت الذكرى
0: فه هندما كدنون منفا قرانما خليق فانو ايورنن هندما كدواشي
1: سيذكر من يخشى
0: الله بيروتوا ميها هندما كن اولينته
1: ويتجنبها الأشقى
0: আদি আবাজ জবেরকং এমমে বড় মিহা একমন দুরহলিওয়ানতে
1: আল্লাযী ইয়াসলান নারাল কুবরা
0: এমিহাই বড় বেগিমবা নরক বন্নানে মিহকে
1: সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া
0: দেন এমিহা কোইতাঙ্গা মারে বিষ্ণুওয়ানে আদি আরাম হরি দিন মাকুন নুয়েস দিরেনে মে
1: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
0: كافر كمن طاهر ادي اميها گه وری رسکلاں گه اسم فل ہندمکو نماز کول میها کامیاب وجکن کشورے

0: আদি দন্নাশে এ খলাঙ্গে এ ইনসানা ইমতিহান খুরব্বা আদি এ নাগে রিজক দতি খুরব্বা ফি হিন্দু ফাহে এ না বুনতে থিমঙ্গে ভেরি রস খলাঙ্গে থিমন নিখমিত খুরব্বা ফি
1: كلا بل لا تكرمون اليتيم
0: حمهلا اهن كنواني ادي كيت تيبامي يتيم نماك وشنهتمي

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়ে দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললে শখসিয়াতুম
1: রেগনু কি হামহিমে কামুগা রাইয়েতুং গে হাল বেল্লোমা নুকমে মডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিং গে বড়তি রাসকান্তা কুডকা কো জেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এবাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিকে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিবোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এঙ্গা সতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divira chikyadu
2: kombe fathiya kan alibileni aawa hake kaku kombe havire nimigindani adi mulin aawa hake kiyadi ಕೊಮ್ಮೆ ದುಹಾಕುಮೆ ದತ್ರುಕುರಂಚೆ ಆ ಮಗುತ ಕಿಯಾದನಿ ಅಣೆಕ್ಕಾವಸ್ ಆವಾಕೆ ಏಕಮಕು ಏಯಿನ್ ಕೊಮ್ಮೆ ವಾಹಕೆ ಕುಂದಸ್ಕುರಂಬಿ ಆ ಫಿಲಾವ ಹಾಸಿಲ್ ಕುರಂಬಿ ಆ ಇಬ್ಬುರತೆ

0: মুনিফুহি ফিলওয়াদি মালুমাতকে খজানা মুসলিকদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যেগে আডু
0: ইংহাস হাতরস্তেক 40 নয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলুহু মা মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলায় বানি কুরআন দেবি ফাইব আদি এআইক হাম এফাদা এহেন এচবস দেবি এবহি একলে গফানুগে সুন্নতে
1: ಮೀ ದಿವೆಹರಾಜ್ ಜಗ್ಯಾಡು ಹೈಗಡಿ ತಿರೀಸ್ ಹತರ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆಣಿಸ್ತೀನಿ ಇಶಾಣ ಮಾಧವ ಗುತ್ತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದ್ವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: আসসালামু আলাইকুম হায়াতনামাকে সিলসিলাগে মিহপ্তাগে প্রোগ্রামগে ইন্তজার গতি বেবি এমহা এহন্তরিন মারহাবা মিহপ্তাগে হায়াতনামাগে বাবুতাকু মিগেঙ্গুস্তেনি ইহু এবেলা জামানা এ তারিখি আসারি বিনাতোগে নমুনা তাকুন সিফাম মুন্দানি এবেলা জামানুগে দিবেহিঙ্গে রাবহে দিরিউলু ফেন্ন মুন্দানি এরা মিহারুগে আসারি বিনাতোগে ফরমাতা কুলাকো গেনিস দেবুমা জুয়ানাকু কুরাব্বা ফাওয়া হুনারভেরি কাভি মাসেকেত্তাকা আদি মিহারুস কুরাবাম গেন্দবা মাসেকেত্তা মিজুয়াম ফান্নানুগে হায়াত নামাগে বাবুতং আডু সওয়ালেবুমা তিবে ফুনতা ওয়াতারু হুশালা দেনি ইহসান আব্দুল্লাহ
1: মিজুয়াম হুনারুয়েরি আগে বিষ্ণুমা হুনারুয়েরি কামকে ইজাদি ফান্নুগে ফেশু কুলে ফাওয়ানি কুরেহুমকে ফান্নুয়েরি কামা এগতুং লিবে হুসবগুতুকা গেন্দেবি তাফাতু কুরেহুনতা কুরসাওয়া একি তাসবীরতা ফুরিহাম কুরাপমু কুরেহুমগে হুনারু ইতুর হারফাতাক কুরিয়েজ্জহুনি 3D কো কুরেহুমে কুরহান গতুগে ইরশাদু একুয়েরিগে ফারাতুল লিবডা গিন্দে হিসাবো মিকম ওয়েগেন্দি আতু মাসাক্কাতা আত্তির মাসাক্কাতুগে ইজাদি হুনারুরি মাসাক্কাতুগে ফেশুং গামগা
2: এমমে কুড়েরসরসমি কুরেহুমগে দায়রাং হুম বারশাওগরি কাং হুরে দেন এগতম প্র্যাকটিসক তারফ কো দেনি 3D কো কুরহান দেন ekota 3D ko kuram kuram gosa subenum vedi itura ekanga fula kolade er algun ko bebe model hedum oseke er kuria gendia bebe hada model ta fendi fadem var ekam ko shau gerkam fadigen aso e model hedum ke daira bodame vade boni bebe den er hedi ek monitor fotu ke bande erigandu kudikudama gechi model hedi den lakude chi beno ko kudikudi doni chi hedi den e model ta fendi vas bodang me kam ko dere me shau gerkam fadoni kurin ama kurahawle den ekke ichi den ege phum 3D kon ichi kuraham go same model tere badu den mihar den ama ekko ama kurahum do ko lafin ama besar kan kuraham mihar 3D ko kurahi den maram madu ichi take kan fen nan hori den algun handa mane phone ka 3 pin ikha ichi take den ana mika ichi take kurhi phori ratte sak kan ege den algun dang e dakka le na kurha phori ichi ta den ene ke sam waran aato ge pannu ge waran ama kurya rang ma kujja den ene a ekko এং এত ওলামুন তেরে গেইন দাক্কালি আস কোরহন তাকিং গেই দেন এ কোরহন তা দাক্কালি মারশাও গরি কম ফেদন আইয়া দেন এর মুলি মে 3D কো কোরহি ইচি কোরা কোরা ফম বনা হে সিদা দাহিন নু কোরন দেন এমে কোডের মিকম তেরে গলোনি মে কান্নে দেন এর হাম ইউটিউব এচি সময় বেসার কা দেন হাম নু সিং গে দেন নকল কোডের ওই দেন এর হাম নিদান অনাইরু বিসনে হরিয়া কম কা কিনে তো মি দাদানি কিনে তো মিং আদানে এই দেন ইকো কো ফাহুম মিহার ইউটিউব তাক আছি বাদাম আমি ফেন ফেসে আমি ইকেন হবো এমে কুড়ে রস আমি এলে বিস্তা হেদি গতাক্ক মিহারস ইউটিউব তাক হুরি আস দেন এবার উফা কামে দেন এ রস এ বিষ্ণু হুরিমা মিহার হাম আইডিয়া হাম নাগাম বেণু গতাক টিকটক মেস ইউটিউব তান তান বেণু আইডিয়া নাগাম হয়ে তান

মিকুল দানা ফানুয়ারি হুনারুয়ারি কি রাহুল দুফার কুরি কি লগে আব্দুল শাফিউ শাফিউগে হায়াতু নামাগে বাবুদকুন কিয়া দেনি দিবেহিংগে এবেলা জামানুগে ওয়াকাতা শাফিউগে হুনারুয়ারি মাসাক্কাতুন ফেন্নানি দিবেহি তারিউগে সাফাতাউ গাহুরি তারিহি হাদিসাতাক গুলুম হুরি ওয়াকাতা এনাগে কোম্মে ফারুমায়কে ফাতুগাওয়ানি দিবেহি এবেলা তারিউগে ওয়াকাতা তারিহি কোম্মে বিনায়কা গুলিফাওয়া দিবেহিংগে এবেলা দিরিউলুম এইন কোম্মে ফারুমায়কুম বেসকিয়াদে ইহু এবেলা জামানা মি জামানুগে আসারি বিনাতোগে মি ফুরিহামা ফারুমাতা বট্টং কোরাবায়রু শাফিউ ইসনু গেঙ্গুলুবানি দিবেহিন্না ইতুরু তারাফক বেনু নুয়ানে ফাদ বিনাতা ফারুমা কোরেবুমা শাফিউগে মি ইজাদি বিষ্ণুমায়কু একি একি বিনাতোগে মডেলতা মেজুমতিগা শোকেস কোরেবে ফাদ কুড সাইজকা বদল কোত্তে মি বাইফারু মিহেকান হাদিয়াকা দিকোলুমবেস ওয়ারং একশিকেন বাইচ্চকা ওয়েদে

0: দিত, মিনিট নেই মি তি কুড়ি সুয়ালে দিয়ে মুখুরি অনহ ফাহা করলেন বেনু মেহার মিশা রাখা আলু উন মেং মাসাক কাতুক বেনু কুর আমি জামা আনি মি ওয়াসিলে তন মতো টেকনোলজি এম ইয়ান না বাদল তাক আয় কবে সালুন মেন জেহেন বাইক কালে বাদল তাক গেন দিত মিশা রাখা কুড়ি গা আলু উন মেং মি মিশাক রেডিও প্রোগ্রাম তা তিবে ফোন কুড়ি গে হেদে বিরুগা এ মাসেকে কুড়ি গত কান্নু মিহার কুরানি কি দেত
1: পারত তাফাতি গে তো
0: মিহার এহেন মেস মিসাক দেন এ গত কক বরং হাম আদেফ তিবেনি এহেন মেস তেং কাল মিহ বদল কুরার হিতং আরানে হাম মিদেন এ এরুগে সাম কুরমুনে নুন হেয়ে এহেন মেস এ এ ফাদ হালত তা কি বদল গেন নজে হালত দেত হালত তো গে বদল গেন আমি এক ফায়দা এক ফসে হাম এগিন মেস ফাহুম ফেনি গে মেস তান হাম এক কি গমি তানে মেহার মিশাল ওয়াজিফা মি ওফি হেগ নত কুমফুগ এতানুগে বেরিম বাদল তো গেন্না না এতানুগে প্রোডাক্টিভিটি এং আসার উপর আঁকা বেজ্জা দেত এতানু এদেন হিদুমে তারাঙাল নুদেবেখা বেজ্জিয়া হাম বাদল তা গেন্না দে মি বাদলা এক তিবিদাল মুভ কুরং হেং ফসে হ নুয়া সাবুতং হুরে দেন ইনসানি তবিয়ত কি সেকল এ মি হা আবদুয়েস মিদেন কল কমফর্ট জোন হুরুমং বে নু বে নুয়ত ফসে হেগেন বদে দেন গিনফাহার তিফাহ করে গত মি ফাহুং এ গেনবে বাদ এক তিমনে দিরি উলমা দিমা বেদান দহিত কা দিতে রে গে সাম কম্বোড বেদিত ফেইদ বেদানে দিরি উলমা মিশাল নোনিয়া তিমনে মি দাসি তাহকা উদগু তাহকা কুরিমতি বেগেন দানে দেন এহেম বেগেন অনুহিত মারি এ এবার রঙল ওয়াহক ফুল বিদালু এক দিবে বোগেস মিয়ন গেতো ইসিন না নে গালে নুবাদা উদুসাগে তুমি কি সালেন নুগেন তো দেন আগে কি গিন ফাহারং আলুগুন্ড গাবু করে বেগতুক মিহ মাসাক্ক তুক মা হলুক বেস দেবার মাদু হালে তবার মাদু মিহুং নুতিবে নে কেন তিবেম বেস তিবে তো মিসাক বাকি মিহ কা মিহ জাসালা এহেন এহেন হাদা ফাহারে মি পে ফুল মিস তিবে দান এহেন বেস আম হালে তুগা মি এমিহা রঙলং মাসেকে কং এমিহা রঙলং এ কুরঞ্জে মিহাগ ফজিফাগ মাসেকে তো কুরাক মিজামে মি বেসাউন হিতু হামবালে আগান নান কানে দিতো
2: দাল গো কোডক এচাট কোদান গ মি জেহিলম ওয়ানি এ দেন এক ইনসানি তোপিয়াতে দাল আসা গত গাল গো মি জেহিলম ওয়াসা বাপে কি আল গো মি গে সিকুন্ডি গে মি ওয়ায়ারিং এ তো সিকুন্ডি গে মি মুআমালা কোরা মুআমালা কুরুন তা মিন নি ওয়াকি গত কা প্রোগ্রাম ফ মের বদলাং আ মি ওয়া গত কি আল গো মি গে সিকুডি গে ইনান এমিদা লাকিয়া বাই মি আল গো মি গে হুসা সুফাত দে ব্যাঙ্গে এতনং আল গো মি নোটিস কুরান মি ওয়াশা গে ওয়া মাহলং গে বড়ে বদলা কিনে হাদম উইং এ তো সিকুন্ডি গে মি মুআমালা মি কুরানি দেম মি দানি আল গো মি গে জানওয়ারং গে বুদ্ধি এ তো জানওয়ারং গে বুদ্ধি এ মি তন গো মি দন্নমানি আল গো মি ইনসান আ হেন জানওয়ারন ইগ্গেফা বুদ্ধি গে ওয়াহক মি দন্নমানি গে তো মি ফাইট ফ্লাইট ফ্রিজ এ মি কিয়া ব্যাং এ তো কামে দিমা ভিমা ফুম্যাং আর রুলিও মি ফাইটিং এ তো ফ্রিজ কি আলগো মে কামে কুরম বুনি মে একল আঙ্গে আডুয়েস নুডুকুন হা গাবু এ ফহুরু মি ফ্রিজ দেন ফ্লাইট কি ওয়াহকে কি দেন আলগো মে একম ককুরি মতি লাম বেনো নু ফার্স্ট জেহম ওশোভেগে অন্নম বেনো মি ইঙ্গে তো সো এ আলগো মে এমিদলাইং এ মি সিগনাল খুরানি মিদন্নমা জানওয়ারুগ বুদ্ধি জানওয়ারুগ বুদ্ধি নিম্মানি কিহিনতো আলগো মে কাঙ্কাং কুরাম বি এগতেরেগ মিকাং কুরায়রুগ দেন নেরেনি কোর্টিসোল কি স্ট্রেস হরমোন এঙ্গে তালগো ওয়ার টেকনিক্যাল কো মিতি মি কিয়াদেনি আলগো হাগিগতু কা মি মি হুরিহাচেন আলগো মে নিগুনি মা আলগো মে নিগেনে আলগো মে হাসিগনা মি বা গুইত্তা এঙ্গে তো কোর্টিসোল মি কিয়া হরমোন নাকি আলগো মে গে মি মি ওয়াশাগেন ওয়া মাহাউলু কাঙ্কাং মি হাস কামতিগা কান্তত ভীম কোটেসল হাসগণ মি নিকুণ দেন এডিনান কি হোমন বেস নিকুণ মিদেতি নিকুতিম দেন আলগোমেন একল মি জেহিলুম ওয়া গোয়েতমি ওয়ানিং এত দেন বাইফার গমিদেতি নিকুতিম আলগোমে একমে কুরম বেস হিভরু লিবিকেন এবতে মি কেনি মোটিভেশন নে দত হিভরু লিবুমকি এবেগেন হুরিহা বদলে কি আদি তি মামি হা একল বিরু গন্ন কাল বদলেন নো পিরকি বেস ওয়ারা মুহিম মচে মিগদন ওয়া কোটেসল লাইজেস কি বেস ওয়াকি লেভেল লগ হুরেচেয়াম আলগোমেগে মি এটেনশন আগোমে কাম কাম ফোকাস করা মুহিম ওয়েচেং এতো এতি মা বড গিনাবিম মি মিদানি কাল জেহিলুম বোম একান নকুরুম
1: আলুমেন মি হারে হুনতেরে কা গুলি ফতিম ওয়াহক দা কালাফ করিয়া দান আসসালামু আলাইকুম
3: আলাইকুম আসসালাম
1: রেশমি
3: হালাপ
1: কেন তো
3: আদা গজত
1: কোবাত সওয়াল কি
3: সওয়া সোয়াদে বসলুন দেন আনেন হিং দিমাগে কবি কান্তত কিয়া দেন দেন মানে দা
1: হেম আ
3: কুরিয়া কেশুনি সুরং আবাদা আবাদু হাম হিতাম ভেরি গুড কে দিমা মানে দে আবাদু চেরি কান্তত কা বিসনন দেন গ্রাম দুনি আপেরুনি সুরং বসম

0: ওয়েস্টার গাড়ালাগে নদীয়ম এতো না এগত মানা করে ফাওয়ানি মিশাও বাহেদি এম আড়ুন মে এমি গায়গেডা গুলে কামিং এ বহুরি মিগে গবরস্তানুগা গিনাগুত হেদা নুকুরমা আদি আজাব দেইফা ওয়াতান্তানু এফার তান্তান তান কায়রিন লাফা দাইরুগা তানকুলে আব হাদিয়ুমা কামা গুলে কামিং এ বহুরি এমিহং বুড়ম গেন্দি তিমন মনুর বারু গদ বাই বেহিজ আমি সলি আলাইহিস সালাম গে দাওয়াত এং বামিং ইজাব নদু নুকিয়ামন্তির এম ফং ইবামি হং কেলে গ ফানা নুকিয়ামন্তির উমগা হদ ফান লাদি মুসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবামি হন কো ফালে ভি
1: মানে আরগুমেন আডি মে সলি হুগ ফান গে জামাল তকম
0: জামাল জামাল আদ সলি হুগ ফানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবামি হন লিভি ইবামি হং এদুনি মুজিজাত গতুগা মতে কলে ফান মি নবী কম গে তেদুক রসুক মত তেদুক মটকা ফদ কামে মেদুয়েদুমা এবে আমি হুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামালে ফোন বেবি এ জামাল এবে আমি হুন ফেমবো বলু এদু ফেমবুইমা এ জামাল আন এদু এবে আমি হুন মি বাই হাদিস স্পেসিফিক তো গাসোতি এগোতা মি সলিহ আলাইহিস সালাম খানেলু বিকম হুকুম করে বিক হেন মে সেবা আমি জামাল ফেনু দি জামাল মারালা জামাল কাতিলা হেদি এগোতো এ এই হাকিকাতু গা আজাব এবা মি হনে কামে গতু গা বেগিন দি সেবা কম মে গাস মি গালগন মে মি মি হাদিস স্পেসিফিক গালগন মে এঙ্গে কামাকি এমি হুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হুন তিমন মে নবর বারু গদ বাই নেকম তিমন মে নকি মি দুনিয়া গতি এমে বারু গদ মি হুন কাম দাওয়া করমন দি মি হুন হেন এমি হুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফা আযাব ইতাম ফেনিগিং গবে
1: এম আরগুন মিসাল কম আরগুন মেন গে দিবেহিন না বেসন তো মুসলিম দিবেহিন না আরগুন মেন গে মে প্রোগ্রাম তামাস ওয়েগেন দার হাম আরগিন বে ফুন হাম বে মে ফর দ গম তক দা তুর করো আম ফর দ ফুরসত তলি বড আগত মকি ওরে কশি গ মা কম হেম মে ওর বড মে হিম মড মলি কো দত মে আল্লাহ কুল দু মন্ত কহিম চ গেন স দের ওয়ে হি তাম কো রোন জে হেন কম মে ফর দ মালুমাত তং হুরুম মে সোরা মুহিম হান
0: হাদ ফর দ মালুমাত আরগুন মেন ইংগিন জে এত মিসাল গে তনা গোস আগুন মে ফটো নাগা ফেসবুক আল্লাহ মিহার মিজামান কোরআন এফ কামে দে তো ফটো নাগা আমি সোলি গান গমন সামুদ হিসাব হিজর হিসাব গে তিমান মিথিবি আবাস গে মিথিবি এহেন আমি কেন বুনেলা হিদুগা মিসাল ফেসবুক মিহার গে আমা ইবারা মিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি দেবা ফাক মি আযাব বলা বলাশ মি মি বাহার গদ মি হুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিলাং এ জামান গে কোচে তো হুননা নে আতু মা বায়র আলা ইতকে নুহুননা দে তো এহেন মিস ইতান তং হাদা ফুরি রিতিকম বল্লবা বর খা নগা হদা ফেহরি এ নমিস এতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাফা কোফা ইলাবাশ এমি হুন এ ভরগদ মি হুন সময় এতি করে ভি এম একম গে ইহসাস ইতা গনেস রোয়েন জে হেনে হামে ফাদা লোত আলাইহিস সালাম গে গম গে মি হুন মি
1: এমি হুন আদ এম ইসলামি তারিখ গে মি ফাদা ওয়াহ কতান আরগুমেন ইং গেন লত মি ফাদা কান্ত তাক আরগুমেন আমাল করে বেন
0: আদ এম কম মি হেম বেস আরগুন মেন মি ফাদা ফতো কস বেন মকি বেস ইত আদি হামে ফাদা দীনি দাওয়াতা দীনি দারুস্ত বাউদা নাসিহ আডুম গে বেন মকি বেস তিমা হাগিগত তিমা মিসালে কা বেয়ার গোম কা দাইরুগা নুয়াত তিমা রাজ্যন হেন তন কা দা হিদুগা এতনুগা আসলু তিমা ওলে হিদুগা তিমা গা আমলতা বাটেন জেগো ফুরি হাম মুসলিম কা গো মটকা মিসালে কা আরগুন মেন দীনুগ মিসা মি মি কমা গুলুন নে কমে গা কা দন্ন ওয়ালে ফান ওয়ারগি নাম চুটি তক বেদে কি গোম তক দাইরুগা মি হালাল নু কাতে গতি বহুরি বরব্বা আওর এন তো এতন তনুক আসলে কি মি হুম এগো তা নুমিস না কুকুলো গেরি বাখার ইচ্ছে কাতিলু মুখ এন মিস এখন এগো তা নে গে তা ব্যক্তি বেন কম আহুন এভি সরকার শাক্য নু করেন আমাকে আগে রাজ্য ঘাম ভারগিন বয়ক ফাহার ঘাম বড় বয়ক হকুম ধাম ধন্যবাহি অতি ফার্স্ট অফ প্রেজেন্ট ওর বেশ কিনা বয়ক আদিবাস মানে এগো মুখ কৃষি গেম বাগামে কে কাতি কোচে কম হুদ্দ বানি তো মানে মানে কেউ মুগা কুকুল ইচ্ছে হেম সালেক বুদ্দিন গে মি হুম আমি তা হুরি তনক হুম খায়াম বিয়ে তিমান মাসে নেতে এ বিষ্ণু নিং এতে বয়কে বতিবে এহমি আগুমে দিন মালুমাত এবা Allah subhanahu wa ta'ala nahi kura vafa kuta nukong algun minga haya vetu kura vetu ehem vima misale ka eki dien takwe munasabat tange bafaha kure beru gom tako tibe inuga ehem ifada kankamuga baveri nuwe ifada munasabat to asako ima bihanga alu kankamuga himene kankamuga baveri nuwe adi sagafi kankamuga deris baveri nuwe algun minga kihabadus muslimun kamuga wanjihene Allah subhanahu wa ta'ala hadurata baddal kura hinduga mifada kankan kogendi ma baddalu baddalu kofika muga wanama ee kankama detere suwalu kura wene kame timage agidan wa timage iman terika ma detere suwalu fide kame beru gomu taku tibe hinduga ibami hong alukanta ko baveri mu ibami hong alukankamuga ebbar lun digno ta sagafi kankamuga baveri wegen ulu ehme kankama duru wegen rakkatir wegen tibe weto balin jihena me yae kiga kommetene gautas timaye ki islam dinum fakhuru libe mihingo tuka wanjihene timane ke muslim ke bunum ke fakhuru tima liben ne tima egin fakhuru hoden jehene vis hale ga duniye ga muslimun ge manzara muslimun ge nan utur kurma baik masik ke kurati vidi manne ke muslim ke bunan ladu gana gen ule mi heka wa kan nu jehene ma ego tuga mati ga tima ki muslim kam ga ve hore adi muslimun ge rivet akhlaq ge baim hunna dakka gen muslimun ge usul ta dakka gen imam hunne ke islam ge lob kura baik gutuga u ma masik ke kurami hekam ga kom mi heka swan wa ne
1: program wadan de vitish ne ma Allah war bada shukriya
2: Cool.

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা আত-তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরে দেবে এভেস কামেগা মিহাকা কিয়ামা বুমেন নুবে হামাকাশওয়ারুন কিয়ামা বুমবানি হিও কাঙ্কাম গে।
1: ಮೀ ಇದಿವೆಹರಾಚೆಗಡು ಹತ್ತರುಗಡಿ ಸಾಳಿಸ್ ಅಮ್ಮಿನಟುಗ ಮಿಗಿನಿಸ್ತೆನಿ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾ ದೊಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ